0: কিরিকশনে তামা বাহেদে বাহেদে মাতা সেরিত থেকে নিয়ে বলে আফেতে গোয়াটা সাউদি বা কুমলা সিনেমা পূজা বাকিং বিশেষ
1: Ovintis, nemak informasau balorong ohing, husi studi sentral kampung alor dili, hawer siana belo, lori kipa nebe servisu, hato brigadu wain, i adeus.